তুমি ঐকো না সাত রেডিও সারং একশো সাত পয়েন্ট আট এফ এম রং রং গাছনি আইচা এ কোঙ্কনি প্রসারণ কোঙ্কনি পদা আমি আইকোফিয়াম সর্বাত্যাচ্ছেন পদ উইলফেরে বিম্বসান রসলে আতা প্রসার